লুসালকান কিশোর কুমার, লুরসুম খান জাভেদ আখতার, ইয়াং লু ইয়াং শ্রীকান লক্ষ্মীকান্ত প্যারেলাল, কসাতা মিস্টার ইন্ডিয়া ফেলমেলো সানাজাত।

0: ইবো আকা শনিলিন গস্তিং ইশুরান দিসকে ডলমানে নসুলগুন সানাজাত লাদা কুজুং আস্তে চিস্তাং ট্রাভেল এ ফান্দে লাসকুংসি টংসি নিদি মালিক তং চিস ফান্দে লাসকুংসি নেস্তন পা ডক্টর জায়দা বানু তং ড্রাগ ডি এডিকশন তং রিহ্যাবিলিটেশন সেন্টার লে ম্যানেজার তং খাকুরপা নীলজা আংমগুনি মাহাবোধি সোনা সেজিক্স কোর জাতে গেন সঙ্গা সেন তং থুকস্তে লাদাখ সেনা ড্রাগ সেজাস্তে খ্যাতগানপা লিপখান গুনে ফিয়া রিহ্যাবিলিটেশন সোনা স্মার তান পোচোচে সিকা সুন্দর জাতে নক ইটস এক্সপিরিয়েন্সলা জুনু গুনে নাঙা ড্রাগ সেন নকসান রিগা সিনিয়ত খান বো নাই না বোরতে ইউলজং সে নাঙা চালাক ছাচং চান ইয়ৎখানে রিহ্যাবিলিটেশন সেন্টার ইয়ংগো শেসকা সুন্দর জাতে নক গেনসাঙ্গাসেন দাকসেরিংসলা ড্রাগসিং নকসঙ্গানে জাস্টিস চিচুকসেনা চোলতা ছিনমোজিকতং নাংসংসতং চিচুকসেকা খ্যাতগানপা লেবিন ইয়ৎখান নেকাং সুন্দর জাতে নক ইতনসাবো সেলচেসলা চিচুকসেনা চোসপা গুন জুং তং জগেরে ছসপা গুণ ছংমা জুংরে লাগলা জাত গোসে সেনক মলতং গেনসাঙ্গা সেনেস চিস ফান্দে পিয়া রকসে লোকেল সালা জাতে নক চুজুঙে ইয়ন্তান স্কুলন পো ধর্মেন্দর প্রধানে সিবিএসই জিন্দা চুংিস পে রুকসে এভিলেশন সিরকে পিয়া অন স্ক্রিন মার্কিং ওঠো চস্তে ইয়ৎখান কাবে জাস্তে লোভু কুনে স্কালাস গুণ সেলচে সে লোকেল সালঞ্জিক ইজুকমলা জাত
1: বচ্চো কো ট্রান্স

0: ای دیگه مو نیشان لنجاز لا جگا جوی سونا مسکوری لونکون سی چندق زاتے سنچز لا پولین جگتا گئین
1: جنگ پی سونسکا دکرین سنکھل لنگز لا جولے سنکھل لنگز تنے دیرینگی جنگ پی سونسکا تی دکرین پو گزوک چون دیرینگی دکرینی گزوک پی کا نیجر انگول لا اورچت منیجمنٹ ینگ نا سنگرا چھرکی تھوک پی کا تمڈل چک جوین ینگ تیس دنگ نا সনখল নঙ্গেসি থুগিয়াং সিফিয়া লোবজং শেরাবি সালাজত কানি লু সঞ্জেস লাফুলিন ইয়াং তিস তিং না স্কুজাব সেতন ইয়াংজেস তেনে খন নেরক কমিউন নাজুক তেনো তেনে খন তাং ইয়াং পো টিবাটিলেনি ডিগ্রিম চিক সঞ্জেস লাফুলিন কাসা ডিগ্রিমি কোজুক পিকা নেঙ্গেজার অঙ্গুল্লা অর্চিড ম্যানেজমেন্ট ইয়াং না সঙ্গরি ছেকি থুক পিকা তামডেল চিক শুইন সঙ্গরা জুয়ে চিক মিমাং সঙ্গনা মা খেতমো জতমো ইনো চুলি কুশি বাঘ চিগিন্দা ইয়াঙাতার কোরচাংলক চুষি বাঘ চিগিন্দা তি সঙ্গমা সঙ্গরা জচে সঙ্গরা বোর গোশেস সাবে গোজদো মিনো ইয়াঙাতার আঙে সাসকাং ইন্দা তি সঙ্গমা তার সঙ্গরা জত গোশেস মা খাচান নিনো জিম্বত বাজিগি তিনিঙাতা চুলি কুশি কাঙা লাগলেন চুয়াডো চুলি কুশি কাঙাতা লাগলেন জাদে সংসমোল্লা তেনে চুলি কুশি লাগরা গুন আতা খো আনো তে গুন আতা খোস্তে নাসা গেলি কা তে গুন আতা চুকচেস কাবে কা তেনে আতা ছুই আতা টলডি গো ছুই আতা স্কলাস মে তেনা সুসলা তেনে চুলি কুশি লাগরে চুরাত না তেনে আতা গ্যাং স্পোর্তে আতা চুগা জাচেস সকসাগা চুক না তেনে তে গুন ইয়াং আতা তেনচেস স্কলাস সাচেস তেনে তে গুন আতা চুকস তে স্টিং না তে গুন লা তেনে আতা ছু সির কাং আতা ইয়োন তেনে ছু আতা সালচেস বাতপাজি গ্যা ছুন মে থক না বাক আতা জাতি উত না সংরা জাচেস বা কুনে না চুলি কুশু চুক সিস্টিং না ছুই আতা ওজদ মনক তেনে ছু গুন গ্যালা মতপো আদা তংচেস টেস্টিং না তেনে আদা লুতুং গ্যালা আতা সালচেস বাগিনা তেনে আতা চুলি কুশি লাগরা সমাজ আতা সালতে উতনা তেগুন লুত সালচেস নুসপা গুন চুলি কুশি লাগরা গুন লা তেনে আতা সালচেস ইয়াং তেনে চুসলা তেনে চুলি কুশি চাংমা আতা খেতে উতনা ইয়াং আতা ছমো সংস্তে না তেনে ইয়ালগা গুন তা দেমো চুসে আতা তুমচেস তা জো সালচেস তেগুন আতা দেমো চুসে আতা তুমচেস ইয়াং আতা সোমা চুলি কুশি আতা লাগরা তংসে ডো তেতে গুনলা তেনে চুলি কুশি রিক্সি আতা পেবান চোস আতা সালচেস চুলি কুশি বা গুনি নাঙা সাঙান চোস আতা আর গেছে না তে গুন আতা থেনচেস চুলি কুশির চাংমা গুনিকা তেনে আতা কুশু রুলবা চোস ইয়া তেনা চোসলা লোমা আতা লুস্ত না তে গুন তেনে আতা সুকচেস ফা মিজাচেস তেতে গুন আতা ইয়াং থাপস আতা ইউ তেন লুট দেবে কেন আতা ডুবচেস আতা স্কাপস তেন তেনে সংরা জচেস পিকানে চুলি কুশু গুন গেলা তেনচেস খাজেস রিক্স না আতা নেন গেছেসি তেঙ্গাতা স্কাপস ইউতেনো কাসা তাইস্তিংনা সনখলনগেসি থুগিয়াং সিফিয়া লবজং শেরাবি সালেজাতকানি ইলু সনেজাত।

0: ইবো আকাশবাণী লেন কাস্টিং ইসরান তিসকি দোলমানী না সুলগুন সানাজাত গ্যাংটক নাঙা অলঙ্করণ প্যারেড স্কাপসলা সিকিম পুলিশলা প্রেসিডেন্টস পুলিশ কালার তংয়াম পর্সিওয়া ফুলতেনক দিরিং জিক্সেনেশন খাকুন্তং চোসলা লাদাখ সেনা ঈদ উল আদা জকসং তাতকুস ছেনমো তংয়াম পর্সিয়া জাতেনক সানচি ছোটেন না জুকস্তিয়ত খানে রিং শেলট্রিম্পো ছেগুন মঙ্গোলিয়া দিরিং দান্ডিন জুয়া জাতেনক কাসাতা না সুলগুন জিপসাল জাতে সানাজাত শ্রীচিন দ্রৌপদী মুরমি পুলিশ ইস দিয়া ইয়ারগ্যাস মাছা গ্যাবা লুস্তি ইয়ত খান মিক্সালে পোমো নেলবাচন তং ঠু গুন্তং নামপা ডেল জাতুস ঠোমি গুন্তং ডেল নিমে থকনে জাচেসলা জুয়া ফুলতেন এবং দিরিং আতোগা গ্যাংটক নাঙা অলঙ্করণ পারে ডিসকাপসলা সিকিম পুলিশলা প্রেসিডেন্ট পুলিশ কালার তং নাম পড়ছিওয়া ফুলচে সে জাত কো স্কাপসলা সংসাদ জাতুস মোলা জাদেন জিক এসুক মোলা জাত
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে তাকি সামান্য লোক বিনা ভয় কে আপনি সমস্যা দর্জ করা সকে মহিলাও বাচ্চো ওর কমজোর বর্গ কে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে সাইবার ক্রাইম অনলাইন ফ্রড হ্যাকিং ও ডিপ ফেক জেসি নেই চুনৌতিয়া সামনে আ রহি ইন নেই চুনৌতিয়া সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে তথ্য বানানা হোগা
0: জিক্সটেনেশন খাকুন্তং চোসলা ঈদ উল আদি জকসংবো লে নাঙা আঞ্জুমান মনুল ইসলামী তালদিগিকা তাতকুস ছেনমো তংয়াম পোস্ট সেটুং জাতেন ঈদে নিমাস সেফিয়া ঈদ কে নাঙা দিরিং মিমাংস কুন জল জুমস্কুতেন ঈদে নিমাস জামা মসজিদ লি ইমাম হাফিজ গুলাম মোহাম্মদ এ উজুক সে না সিলা জাতেন খোয়ে জিসে চিকটিল চিনবাতং ছুসলুক থুন্দে লিকা জাকলুন সালা জাতেন ইতুসলা তার নাম পে ছক্তি থিপা চিং দোসে লাকরুক স্টেপন জুরবা বিজেপি স্টেট থিপাতং জন টাকশন মাং পুজিক সুকস্তেন ইয়ং খুঙ্গুনি মুসলমান মিমাং স্কুলা ইদি জকসাং স্কাপসলা তাসিদিলিক জুয়া জাতেন লাদাখ টেরিটোরিয়াল কংগ্রেস কমিটি থিপা গাং রিকজিন জোরে পমে এলাকা থিপা স্তঞ্জিন ডুলকার গুনে উজুক সেনা থুজমি গুনে গেকার গাংপে নাঙাতং মিক্সালে লাদাখ সেনা মুসলমান গুল্লা ঈদ ইজাকজাং স্কাপসলা তাসিদেলিক জুয়াজাতেন খুনে ঈদ পু শিজদে তং চিনবা তং থুন্দেলে স্তাক সেনক মলিনজিক তং আদা শিচক সেনা স্তঞ্জি তং থুন্দেল এচিক তং চিগার শিওয়া গুন ইতু স্কুলানক মলতক ঈদ উল আদে জকসাং স্কাপসলা ভারতীয় জনতা পার্টি লাদাখ চোখসনে তাসিদেলে তং ইসমন জাংপো লাদাখ সেনাঙে মুসলমান মিংসিং গুল্লা জুয়া জাতেনক ঈদে জকসাং চিনবা জিজদে দেশকি তং থুন্দিল মার গ্যাসুকচেসি রেসমন মঞ্চুগা জাতেনক ই নসুলগুন গিচুরং লঙ্গেসলা আকাশবাণী লেনে সঞ্চেসলা ফুলিনচিক তাঙেন ইউনেস্কোয়ে জিক্সতে নেনা তেরঙিং এ নাসা সানচি ছোটতে নেনা জুক্সতে ইয়ৎখান তেজিং শেক্সপা তং খোঁ লোবমা শরি পুত্র তং মঙ্গলে পুগুনে রিংসেল ট্রিম্পো ছে সেলো নরেন্দ্র মোদী মিক্সালে থেস্তকা মঙ্গোলিয়া জুয়া জাত্রেনক ই রিংসলা উলন বাটোর লা এয়ারফোর্সে মিক্সালে নামটি নাঙা ফেফসাং স্কুলা রিংসেল ট্রিম্পো ছে গুণ ডেলি নাঙা দান জুকসা জাতে এনক রিংসেল ট্রিম্পো ছে গুণ জালালা তালদান মিমাংস তং স্কোরিয়াংস পা বুম চুচুকা লেপচেসে ছোট জাদিন জিক তানক ই লাসিরবো গ্যাগার তং মঙ্গলে পারা ছোসডেল তং শেষডিকে থা ডেল স্তানপো ছাচেস তং নংপে স্টেরিং এ স্কোরিয়াংস মা এয়ারকে ছাচেসি রেওয়া জাদিন জিক তানক লাদাখ উজুঙাজ দে চিস তং ট্রাইবেল এ ফান্দে লাসখুংসে টংসি নদী মালিকে চিস ফান্দে লাসখুংসে নেস্তনপা ডক্টর জায়দা বানো তং ড্রাগ ডি এডিকশন তং রিহ্যাবিলিটেশন সেন্টার লে ম্যানেজার তং খাকুরপা নীলজা আংমো গুনে মাহাবোধি সোনা সেজিক্সকুর জাতে গেন সঙ্গা সেনা তং থুগা জাতে লাদাখ সেনা ড্রাগ সেজাস্তে খ্যাত লিপখান গুনে ফিয়া রিহ্যাবিলিটেশন সেন্টার মা স্তানপো চোচে সিকা সুন্দর জাতেন এ ছসপেরিংসলা জুনু গুনে না ড্রাগস গ্যাস ইনয়ৎ খান বো নাই না বর্তে ইউলচুংস se nanga chalak achangma changste yotkhane rehabilitation center yongoshis ka sungdos zateno gen sanga sene dakseringsla drug se nyoksnga ne jaste chitsog se nanga chulta chinmo jik tang nang chang ta chitsog se ka khatngan pa lebin jik tang enok molin jik i ton sa bor celsius la chitsog se nanga chokspa changma tang jung tang Goshkungun changma zungdila chaklasat goshisinok moltok yang gen sanga sene shchis pandepia rokse lokal salajate enok. Shchujungi yontan eskori lonpo darmendar pardane CBSE zinda chugmispe rgyukse evolution e cirke pia on-screen marking ngoto choste yotkan ne skola shada zadenjik ikane loptukune skalas ngun chachis se rewa ngonchuga zadenjik izuk mola zadz.
2: बच्चों को ट्रांसपेरेंटली अपने मार्क के बारे में जानकारी मिले उनको ट्रांसपेरेंटली स्कैन कॉपी के माध्यम से उनकी आंसर शीट उनके हाथ में आए ये ओएसएम की व्यवस्था है पहली बार देश में सीबीएसई ने इसको प्रयोग किया उसमें कुछ विसंगति ध्यान में आ रही इसको मैं दायित्व लेता हूं उसको इसे ठीक करा जाए हम एक भी विद्यार्थी की ऑन आंसर्ड क्वारी को असमाधित नहीं छोड़ेंगे
0: ladang sena chudang sajing badge de thoga stanji chene thapse phia dosung nyun chene charji sindu jal samiti lasgul nangjin rock check and dem sarjang sate yot khane gojuk stendel lada gojung as de sheskon jonwa vk saksene jate inpin etus kon sung sha jaden jik izuk mala jats
3: सिंधु नदी जो इतनी स्ट्रॉन्ग रिवर है जहाँ पर शेल वाटर होता है तो इसके पानी को कैसे रोका जा सकता है उसके बाद हमने अपने ऑफिसर्स का बैठ कर प्लानिंग करी इस साइट को सिलेक्ट किया और मुझे आज बताने में बड़ी खुशी है कि ये देश का पहला रॉक चेक डैम है जहाँ पर किसी कंक्रीट को यूज नहीं किया गया है किसी सीमेंट को यूज नहीं किया गया है नदी के आस पास आप देख रहे हैं बड़े बड़े पत्थर हैं इनको ही उठाकर यहाँ पर इंटरलॉक किया गया है और उसे ये चेक डैम को बनाया गया है जिस वक्त ये चेक डैम बन रहा था उस वक्त यहाँ की जो डेप्थ थी करीब एक फीट डेढ़ फीट की हुआ करती थी आज इस चेक डैम के बनने के बाद इसकी जो डेप्थ है वो किनारे की साइड पर करीब साढ़े चार और पांच फीट की है और सेंटर में 10 से 12 फीट की हो गई है और इसका जो पॉन्डेज एरिया है वो करीब 500 मीटर तक चला गया है और करीब 45 मिलियन लीटर पानी को जो है ये स्टोर कर रहा है बहुत सफल प्रयोग हुआ है और इसलिए मैं इसको सफल प्रयोग कह रहा हूँ कि इसे मात्र 7 दिन के अंदर बनाया गया है ये एक सस्टेनेबल मॉडल है और ये इस बात को प्रूव किया जा सकता कर रहा है कि अगर आप चाहें तो इस तरीके के छोटे छोटे इंटरवेंशन से जो लद्दाख पानी की जो बहुत बड़ी प्रॉब्लम है जहाँ खेतों में पानी नहीं होता है गाँव में पानी नहीं होता है उन प्रॉब्लम को सॉल्व कर सकते हैं सिंधु रिवर में पानी हमेशा रहता है लेकिन शेल वाटर वगैरह की वजह से वो पानी यूज में नहीं आता है लेकिन ये एक ऐसा मॉडल तैयार हुआ है जिससे अब हम आने वाले समय में 4 डैम और एक्सपेरिमेंट बेसिस पे बना रहे हैं
0: Elizer Jundland Tansui College Loptukunla Sher Kashmir University of Agriculture Science and Technology of Kashmir Professor Dr. Khurshid Ahmed Birde Zikstok Senal Dunjakchige Mashum Badge de Jongdar Salin Yotkan Bo Jugzdus Deno E Jongdar Salches Ne Lopto Kunla Nasika Mashum Badge de Toga Zotap Senanga Sheshge Pelches Tanshan Pantok Smang Po Jik Son Deno Elizer Jordan Tansui College Lopchi Professor Stanjin Yangdol Tang Dr. Shamina Iqbal Gune Jongdar Edikrim Daldik Zatches Tang ইবো থারকে লুশেস পিকা থাতোংন জুয়া জাদিন জিকতাং ইউনিভার্সিটি থুকজি চি জুয়া জাদেন ও নিস্তং নিশুসারু গেলচিল দানি ইয়োগে জাকতাং আন ডেলতে জাকমা গে কাউন্টডাউন রে খাক জিগা এএসজি সিএসএফ এ নাংলোগা লেনাং এ শান্তি স্তুপেকা ইয়োগে ডিগ্রিম জিক তালদিক জাদেন ও নাসা থনপোতাং ছলতা চানতাং নামশিসতাং মো ইয়োদিন জিকতাং মিমং স্মাং পোজুক ইনাঙ্গা খাক থুসা জাদেন ও Nasul khak chagun yang lanchik gapte sanazat. Gengtok nanga alankaran parade skapsla Sikkim police la president police color tangnyam parsi wa pulteno. Dering jikstene jan khakundang tsoksla ladak sena idul ada shaksang tatkus chenmu tangnyam parsi azateno. Sanchi chortene na jukste yotkane jing chel rinpo chagun Mongolia dering dandin ju azateno. Akashwani le yute ladak se nasul ngime na lanji nga tok chuchur gu. Ngime chuchur ngis tangskarma ngab chunga pito chuchur nga tang pito chuchul dun tangskarma chunga gunika Sanchez la pulinjik tang yute yang san kan langas la e nasul gun chichok starke platform soso gyut yang Sanchez la pulinjik tang yute. Akashwani le ne nasul ton kasata delchat sanajat.

0: Samamang po jiga, teni tizuk nastang jiga gyurte duk, teni pulis toa nang jik shizya tsuk ziya, mag mi toa nang jik shizya tsuk salali. Jan nga taa kongun, teni mi mang sir ruk se piya nuk, teni nga taa skalas zuk jik chi jik yod nang, teni kongun kena nga taa lamstan nang, teni kong toa nang ya po maa nga taa sema dewa yung chashik. Dimba lokal po jiga, mi jiga dan la lepte, in zishkane te samtsulbu yungu shispo dimba mashante kakchan in kya, ongle.
1: Kasa dimba nang juta, teni nga taa nang tsang shindo, yul jigindo, shizok shindo, ya yul chenmo jigindo. তে চাংমে নাংকাতা জিজদে সু চাংম গোসাম ওলেজু তা জিজদে বর্ষে সেফে তে নাতা টিম সে তোকনে খরং রং রং নাতা পুলিশ জেরা চোখ স্মাক মি জেরা চোখ বোর তো কেক তা খং চিকপে লাসগান চিকপো মান পালং তে নাতা মিমাং সাংমে চিক না চিকা রোখ চুয়াত না চিক না চিকা ইয়াতো চোস্তে তে নাতা ইনা জিজদে ও নাতা স্কেট লা কেশে জিজদে ইয়াম পো নাতা চি চোখ শি গিয়ারগা শি ডুল চু তামান না তে রোখ চু চেস পে কানা তে তে ও লাস পো মা খ্যাত গ্যালা জিক কাসা তা নাং লেপচে সিন গং লে স্তান জিনলে
0: কাসা দে জিনলে ইবুশ ন্যাশনাল টোবেকো কন্ট্রোল প্রোগ্রামে সাইকোলজিস্ট সুনম নির্বিটান কংনা তিনি সামে সঙ্গুন লতা দেশকিলে তিনি গিনা ডিগ্রি মিনা গাছু জুঝুলে জুলে কাসা দেশকিলে তিনি মেথ সুমচু সখশি গে জাগা তিনি লোধং নাতা জামলিং শিল দানে কা ওয়ার্ল্ড নো টোবেকো ডে ইয়ং নাং আতা জামলিং শিল দানে কা তুকজা সে রিক্স কুনং জিম চেস পচাম শি খাচানি তেনা নাং দেল তেং আতা জা কোর সিন জিক তানো অংলে জু সামে সঙ্গুন লতা তিনি গিনা ডিগ্রি মিনা গাছু জু স্টেটি ওয়ার পংপো বো তেন নাউটিস সঙ্গনা তিনি ই টোবেকো বো খুরং কাবলা জু অনক জু
2: কাসা জিলে টোবেকো জিনা আতাশনা নিস সোশি অন খালা জিলে কাবিনা চিকচিক ইউত কেলে স্মোক লেস পো কাবিনা আতা তুত পা ইউ আমি থালা দে তাসপের না আতা এতে বিনা নং আতা খেনি গুটকা জিয়া চোস দাং দে না আতা ঠুন লামা মং পো গোল দো কুলিপ জিয়া চোস কুন হালা দে তেনে ইয়াং চিকচিক পো নক স্মোক চান বালা লে কাবিনা আতা সিক্রেট ইউ আত বিলি ইউ আত কাবে গান আতা তুত পা চোস পো বিনা থালা লে ও চোস লাশনা নিস পো আতা দসা টোবেকো বো মেনলি ও তো আছে রনো কাসা জিলে
1: টোবেকো
2: জাব নে না চেপো নে জেসেস লাতায় পুরা জুকসপো আতায় গো নেতাংসে কাম্পা সুদ নুচেজালে পের নাতাক টোবেকো গানে খে ক্যান্সে ছাচেসে চান্সেস মারিগত কেগালে তে না চোস লাতা সিগারেট থুমকানি ডো বিড়ি থুমকানি তে বললা লং ক্যান্সার গুন মারি ছানো খালালে তা শিখুন না তুস মাং পুজি ফিয়ার নে না না তেনি কুলে কুলা খুনলা সিওপিডি যেতে হালালে ও চোখ জুমো ছাচে সে চান্সেস গুন মারিগত কেগলে
0: কাসা দেশকেলে জো তাঙাতা ইংরা মুলকান নাং জিল্লা তেনি চিক চিক তুৎপা চান ইয়াঙাতা চিক চিক খেতে নাং তুৎপা মেত কান ওংলে তাতেও জুয় নাং এপু দেশকেলে চি জুইন তেনি দেম্পা তা ইজুক টোবে কো গুনি না উল্লা জুকান নাং জিন তেনি গাতা দাকসা জেক্স তে কেনা তেনি মানে মিটাং স্মাং পোজিক ইনাবে জাস্তে ট্রং শেস ইন চি গিয়া খেতে রাঙাতা খে কেনসে হালালে তেনা চোখলা দাসাং এ না সিওপিডি জুয় চোখলা ইয়াং নাঙাতা উসলেন চেসে না স্কালাস চেনে জুমো মামাং পোজিক স্কালাস মাং পোজিক ছেনজিক তা নকপা ওংলে জু তে গুনি না ইয়ুত পুখ রং কাজুক চিজ জা সিগিও তে নো কাগু নিজে স্টিংা তা ইউটিউব সে ক্যান্সার সোস সে জিক্স নং চানে জুমুরি এ ইউ আর দ্য অনলি জু
2: কাসা চিলে তা আ তা তা সিকিউ না আ তবে কো না কাও ইয়াং আতি সিক্রেট চিকিন দো খেনি গুটকা চি ইউত নং তেবে না কেমিক্যাল মা মাং পোজি গিয়ন হয়ে চলে কাবে জাস্তে কেমিক্যাল খাচি তুক সুত কে কাবে জাস্তে না তা ক্যান্সার ছানো হালালে তা এডিকশন বোজে না না তা কাজু এডিকশন ছানো জানা ইনা মেইন বো নলে নিকোটিন বো জাস্তে কাবে জাস্তে না তা দসা মি মাং পো হসপিটাল আসকো দাচি পনে ফাংয়ানা মেরাকলে মল দুপা হালালে তাতে উচিন হোসে না মেইন বো নলে নিকোটিন এডিকশন বো সংস্থে নয়ালে নিকোটিন বোখল এডিকশন বো সংস্থে নো বাকি কেমিক্যাল সামা কাবে না তার নাংতে সামা ইয়ংাত ও তবে নাঙা খোনা ক্যান্সার ছাচেসে চান্সেস পো ও তবে কানে মারক সংস্থে নলে
0: তাই বুঙাতি লাদাখ সিনা জিক্স নাই রে কৌশিক জিক্স দুক তেনে সুইনাস কালাস মারিক জুনো গুনে না কৌরিক জিক্স দুক ইয়া ছিমি গুনে না কৌরিক জিক্স দুক তেকা জিক্স আপিক জিপ সাল মোল না
2: কাসা চিলা দক্সা আ মাতা এটা সোনাম নুরবি হসপিটাল লাঙাতা জিক্স না ঠুগু ছুন গুন কাউ অ্যাডোলেসেন্স এজ সেরা থালা লাঙাতি
0: ধর্মিতুস
2: ধর্মিতুস তে গুনা ঠুগু গুনলা মাংছাত পো ই কুল লিবে কা দক্সা এডিকশন বো মারি গতে নয়ালে মি ছিমি গুনলাস্তানা কাউ 30 প্লাস গাতা লোসুম চিসাং ছে গুনলাস্তানা কোন সিগারেট গা মা এডিকশন দি গতে নক কাসা চলে
1: তিনে দিশকি লেতা তা গাতা টোবে গো কুলে কুলে ই নেনজেস গুদুক চানা ইয়া পো কুলে কুলে গাতা নিয়ক গন এডিক জক ছার পংলি তিনে জি খাসমা নি জুজেস লা তিনে ই জক নে নে নে বানজে না তিনে ড্রাগস মো নি রাজ দিচে সিং লেবা নক শুরু গংলি তা তিনে গাতা টোবে গো চিক পে জালতা সালা নি ইয়া পো তা ই জক সিং গাতা নিয়ক সান লা সং ছারতে ইয়া না সুজি ফান সামনা তিনে কাজুক hubs golting at that you panganan.
2: Castle and Daksa SNM hospital and a clinic you deal. The Beko secession clinics at the clinic to get care, or the Venangai counseling town real students. Sushkyot Nanka, the Beko Pang in Samadna, Kona counseling town real. Tunangapongai medicine and you deal available. My medicine and salon halle. Tene Sangina Molatosla, two wound gumma, Thomas and Halla, the Beko addiction channel halle. Tene Zeshis Latuan Zetanoki, the Beko is the gateway towards drugs halle. Tabeko Bungata, Gumma, Gozupegata, Tabeko Nenajibun, Tene, two sangma, Kulikulakula, drugs in a channel halle. Daksangaji hospital mamangpo thugu lebat lekao goma tabe ko jik try chus pin le ta daksanga drugs ka addiction sons te rak sishkan bala le tate binanga kasu phano zerna nicotine replacement therapy ta anu gala le ka binanga nicotine gum zete yo anu gala le yan chichik nicotine patch zete yo anu gala le o to chuskun available yut kyar le sinem hospital la teni o tobun kon la rukh chola ma mizu khatchan demot kyar le
0: kasa desh ke le ta nga ta ngi meets sunchu sukshi ge ja teni nga ta lodang ina Zamling chil danika dini ija kurstin chitano onglejo. Tatios tienang yampo tini nije janira mula zadarak tini gata jan sonam nurbitan shishman ka nije klinik yuti jabstokman pojik salara halale. Ta nije tini shmungok seka halale. Tionang del tini je gazuk chaklajik zadanok loptash kute inchi gami mang school lashish gas pilches nang del te kazuk kazuk digrimrik zadanok jo.
2: Gasachile ta ngai logic kiko langaja school ngapchujik sokshi ngaja pura kawar choko sanoele. Kabina ngaya pura border area sudik chano galale tai changtang e pura chishul sudik chano gale na nubra asta sikuna turtuk thang sudik ngaya chano gale tebe nangai community ngam po school le thu gunla awareness tano galale tene tebe nangai thu gunla cham shi chi problem yot nang khone sene mashkyot nyan jo na sene mashkyot zerano khalale tene ngyan chis me nangai odna school khurina one to one counseling ngai tano achile
0: Kasaju. Tatu Zen Dishkille, Tachik Chik Tangata Sunam Nurbita Sushman Karapa only Tangata Daksata Zungurte no Pamang Pojik only two man patini Yangata blogil danikatini inatosla Tobacon and Delte Daksa and TCP Soxunijab Soxun Yoti ino Amano, the Gamulja Dukes the Tujig Pantoxlen in the Nakoshelen Yachinojo.
2: Kasachileta and TCP Korangbo Daksa is in a mamani mit Kareale. Ngata alak yang zungul nalten samna daksa adolescent friendly health clinics te yang adolescents kunifa clinic chiyot kya galale tene kon la chi skala chiyo dat nang kon ote adolescents counselor nya botuk nang dikse no gale tene chamshin yana adolescents kun te kan kon la rox zada no gale tene kon la yang kaspo chok chiyo dat na manin yana medna tene kon esene ma refer chiyo zada no gale
1: Kasaju. Taten e angata topic risk cani, good katambagus of non let the gully bangolar. Ta eats of mountain dembanang ta two g femal and Mr. Shik riches and only. Ta eats of mountain ata two chunla, loch of yatis and chunula, tening ata, song papa gunis, hatting unigana, song just garjayoten or a cookshin, ata mixaling ata lays the zone, justasana.
2: Kasale. Inna National Tobacco Control Program in Nankuga, Kotpa acts at the act chigot kahalale, Kawa cigarette and other tobacco product acts at Anuele. Tebe nangkuga school etu gun kau under 18 years lo chob gya de sang chuan yod na khon la chung choga manu kalale tene tena chosla inna act ke nangku pe nanga school ji gyo do halale lopta ji gyo do lopta ve 100 yards yani 100 nga ta step shi dunla chi general store ji gyo na halale tebe na tabe ko product chi pat se bor nya na manu kale tene tena chosla inna act te nangku nga ta six na public places gun ka cigarette tung choga manu galal han la six no nga tang chunjane stase khirna bus na indo market gun la indo suji gyo nang cigarette thun duk so kya galal nga ta chang zer nya na manu te jane chang loj gyo met no galal daksa yu na kotpa act po pings bane fala daksa market place shi indo ya chi inna otega public places ga pat cigarette don nya na manu galal
0: Kasaju, Dishkilejo, Tangata, Kotpa, Egi Nangjin, Chichik Tangata, Tsunkan Lad, Samjik, Miospachano, Tayang Chichik, Yokan, Yud Natenekatos Mulan Yotubano, Yang Sujil Tanlat, who are not any team, Mibula Zichese, Wang Chakazo Chigotano, Tunanata, Sapishi, Gipsal, Justamola, Zanatenata, Spina, Susuiteni, Zakarina, Tunio Standu Halle, Tivika Chijun Tangata, Mimansi Lasgan in Chigia, Tims Nangjin, Atakas Wang Chajigotano, Jew.
2: Kasajele, Darsa, Unangi Zeratosla, Kotpa. Act the Nanquayale, Tangata public places in Dohalale, Chichik cigarette to Indo, Nate Mangata Zirnia Nonorele, Nil Dan La Cigarette Nija Dona Mazat, Connie Toothpick and Nija Stingatang Dandash Nodan, Rasajambalale. Then at all the Sachilamos Kachik Zakang Dinayo do cigarette don in your Dohalale, Daksangae, Inna National Tobacco Control Program in Nankugangae. হাফতে না মার্কেট চেকিং জাদানো গেলে মার্কেট চেকিং না হাটি সামা চেক চানোলে জাখাং সামা চেক চেক চানো তেনে তেনা চলা মাতি

0: main market gun check chano ka public places in te sama nga check jaga da halale tene te bena nga su jig violation jinga ja thong adna te be ka fine yut kya gele changme sang nyun bo ma ji 200 rupees su singa je chada dele taksa tene ba ki yang le na nga ta le district na te o jate no ki loose cigarette halale taksa hati mang pe gane re re re re choste cigarette packet po phes te re re re re choste chong du pa halale to le district na pat se band no le taksa
1: kasa tangata tu ziksana nge po tene kaltes yutsu miyos pa ya zakhang ji da chana nge po zakhang khona te mi be chamchi glas gani nogle dimba yutsu so mathung zete kaltes tu chuk shik chat na tena ashkyot kani mi ji ge tene shukji shiksalen samna yangata zer tana khata su se jing motang stang du khalale ta te zena tene shukji shiksalen zena ngi ja chuk pa ka zuk shial de mo ji ga te mi mang ji ge tene te julun bo thot chuk gen che zong te tu shukji bo sal che se sirka un ko shyote no jo
0: kasa chile ta ibna nga ta kaltes mi ji ga nga ti zerte khuen ata jingmo chokstang atna even a police ang ata involve chongyan teno halale je complaint salin samadna police la sound number ka phone jate ngi je complaint chongyan teno halale tena chosla ngai yang CMO office la ngai district consultant Dr. Juxtot kya gele khon la complaint sal nang dikste nokle
1: tola number so shiyo teno ama nokle
0: daksa as such inna zo ge toll free number so shingmet kya gele ta doctor le khona personal number ka jat nang dikste nokle kaltes suji shubji spine samadna halale tene police la sal nang dikste nok yang a je CMO office la ngai nodal officer juxtot kya gele doctor le khone number bo 9797562373 doctor stanzin number nokle
2: kasa diskile ta tene ngeja mixali tene na tobe kana del te tene ngeja shirga ha gospel ches nang las mang pu shik zatar pawli ta ngera thongom nang sin tene nga dang de nga ta ladak sin nastang spo mixali tene junu tu bu lopta skyot kan ngoni tene ki nastang tobe ko nenche sin ko shik zik tukle
0: ta daksa school le tuun ma mang po dukha la le gomanga ye samat pin ki tu gu che re gun ka aur gyat par gu pasil kan gune na mane mit kya khsh kan balal ta daksa tuk shik tu shik lepse duk nga ya school a cha chone tu gu chun gun halale ji পাশ না পা টুপা গুনে নাং তে পাতা সংস্থা দুঃখি কুলিপ জেসকান যে ইয়ং দুগলে মাঝে ট্রাই আং চো স্পিন জেসকান দেখালালে ঠু খাচিক দুঃখি দুঃখাও অ্যাডিকশন আং সংস্থা দালালে তেনে দক্ষাঙ্গা তাংসাং মা ইউস এ নক ডাবে কুই কানে দক্ষা ড্রাগস কা লিপস তে দক্ষাঙ্গা তা ডি অ্যাডিকশন সেন্টার আং বেস্ত তো নখালালে তেনে দক্ষা হাফতে নাঙা থাম্পু চিক চকশি কাউন্সিলিং তাঙালা ডি অ্যাডিকশন সেন্টার লাঙা ছাচি সিন হালালে কাবে না মামাং পোয়ুত ক্যাক ড্রাগস বুখন লা ফাং ইয়ানাত না সিগারেট গাছে খুন আসকালাস রাক মল দুপা হালালে তেনে ও দিফিয়া তকসা হাফতে না থাম্পু রেডিঙা ডি অ্যাডিকশন সেন্টার লাং ছাচি সিনলে
1: কাসা দেশ গেলে মূল্য মূলকান নাং জিল্লা তেনে তকসা টোবে কো ইস গেট ওয়ে টুওয়ার্ডস ড্রাগস ইস্যুস্তে ওংলে তাই ড্রাগস স্কুলা দক্ষা না তাঙ্গে তুপসলা মামা কুসকালাস মং পোজি ছোরতে ইন বা ওংলে তাতে জুনং এ পুগিনা চি জুন তেনে ইউ সোসে টোবে কো রিক্স গুনং এ পো তেনে ড্রাগস এ রিক্স টিং গা তাই নিয়ম পো শেস তে টুগুন মং পো থুং দু গালালে তাতে ও সোসে লপস পুনে না তেনে মং ছিয়া নো কা সোসে জিক্স পা মারি নো মি মং সে শেস গে ফিয়ে জুনা
0: কাসাচলে তেনে দক্ষাঙ্গা তা তা শিখুং না টু অ্যাডোলেসেন্স গুন হালালে তে ও তো ঠুকু গুনলা ফিলক নে ঠুকু নিয়ংস্তে ইয়া খরং গুনে ঠোপা গুনে যাস্তে ট্রাই চো সাং জেসকান বো হালালে ইন্না প্রিয়ার প্রেশার গুনে ঠোপা অনে প্রেশার তাংসে ট্রাই চো সাং জেন জিতাং জেসেস লা খাজি গে ড্রাগস পো ইয়াং চিতং চালা না স্ট্রেস তে তাংস্তে ইং আজা অ্যাডিকশন ছাচুক স্মল দুপা হালালে ইয়া খাজি গে ঠুকু নে ফিলক নে ইয়ংকানি মিজি গে ট্রাই চো যেতে গোমাং আতা ছুনলা ফ্রি অফ কস্ট তাং খালালে তেনে আতা ড্রাগস প্যাডলার সোস চোসে আতা তে ড্রাগস পেনাং কুয়াং আতাং ছাচু গানো খালালে ও তো চোখ সংস পাসাং দক্সা ঠুকু মাং পোচি দুঃখ জের না আ পাতা খোরাং মেট পিন গে ঠোপা জি আ জবরদস্তি তাং সেতে ও তো মল দুপা হালালে ও তো বেশি আস্তে দক্সা ঠুকু মা মাং পো ড্রাগস এ নাং কুয়া লিপস তে ইউতিক দুঃখ জের কান বতাং আতা তেম সে ট্রে সাং মা ছা পাতাং মা ছা নো খালালে চাম সি ইউ জের কান বো তা ঠুকু খাচি গা তুয়াং হা গো তিন চে জুক চাম সি স্কালাস দুঃখ জের তে তে ফে দক্সা এসেন এম হসপিটাল মা মাং পো লেবা দেয়ালে পেশেন্ট কি দিমবে নাং ইউ স্কালাশি ই নোক ইউ চালাক পুখরাং সুকপো নোক সেতে দক্সা কাউন্সিলিং ফি আমা মাং পোলে বাদলে
2: তা ই ড্রাগস এসু নাং ইয়াম পো তা ইউ লুমাং পেকছা জে মান ইউটিউব চিনে পালা তেন গা তা লাদাক সিনা ইয়ং সে তিনি টুনিস নেনচেস গুজুক সংস তে পাংলে তা গা তা ফামা ও নিজাল তা সালা ইয়াম পো ফামা ও টু জানে তেন গা তা ড্রাগস এর কা মেতে নোলে মানে তা ফামা গুনলা তিনি রা টু বো ই চসে না সুক না লা সং সাতে না তে নাং কো ডেট সাতে ইয়ত না ফামা গুনলা তিনি রা টু বো কাজুক সে গুস চেন ইয়াং গুস ছান ইয়াম পো তেন কোন কাজুক সিগা ই নাং নে পিং চে সি থাপ জি গতন কক সি
0: কাসালে দক্সা এসএনএম হসপিটাল আ সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট আ ইয়তন খালালে কাবে নাঙা কাউটুন ড্রাগস নে নাত কাউটুন জিক ছারতে ইয়ত তে গুন মাং পো তা মাং পে তো জে দুকাই কি ইয়া না নোয়া ইং টু বিং আ নোয়া জে খান বহালা ইয়া নিয়া না নোয়ালে তা তে বেফিয়াং আতাং হসপিটাল লা বার বাস কিয়ত গোসানো ডক্টরে ই তুসে জাগাং ইজাশ কিয়ত গোসানো জেনাতে তুসে জাগা মেত খামেছ